व्हाट अ ग्रेट सॉन्ग, बहुत अच्छा गाना है ये, आ जा रे प्यार ने पुकारा। सोनू निगम के द म्यूजिक कमाक्ट आउट द फिल्म दिल ने फिर याद किया। बिना 11:30 alweer. Ik zit eraan tot 12 uur. En daarna moet ik even voor je kijken wat er allemaal komt hoor. Misschien is Leuter, dat kan. Maar in elk geval, ik heb hier deze prachtige song voor je uit de film Kajal klaarstaan. Waar je dan nu ook weer van gaat genieten. Chulene do na zoek.

0: you are.
1: Dit is Edwin Gerritsen van de ANWB. Er zat 60 kilometer file. De meeste vertraging is er door grenscontroles en wegwerkzaamheden. De langste file staan op de A1 Amsterdam richting Apeldoorn voor Barneveld, 10 minuten oponthoud. A4 daarna richting Amsterdam voor knooppunt de Nieuwe Meer, 10 minuten. A16 Breda richting Antwerpen voor de grens met België, 10 minuten vertraging. Daar zat een vrachtwagen met pech. A35 Almelo richting Duitse grens voor Enschede, 10 minuten. In Limburg op de A76 Geleen richting Duitsland voor de grens, 20 minuten oponthoud. En op de N50 Emmeloord richting Zwolle voor Kampen, 5 minuten vertraging. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. देश भर में सुनाई देता है फिया दे बी प्लस तो घर में तो ऑटो में तू बता दे सबको इसे उजाला रेडियो दे बी प्लस पर देश भर में उजाला रेडियो द क्रोस्ट क्या हक द बेस्ट उजाला रेडियो
3: तुझे लगे ना नजरिया
2: उजाला सोना चिरैया चिरैया चिरैया चिरैया